শেষ হলো ভক্তি সঙ্গীতের কার্যক্রম বন্দনা। শ্রোতা বন্ধু বর্তমান শুনন্তু সংস্কার এবং চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপনা করেছেন প্রফুল্ল কুমার মাঝি।

প্রচার করছ অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত, প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা রাখাল চন্দ্র মহান্তি, কণ্ঠশিল্পী মানে হলে ভিকারী চরণ বল, তৃপ্তি দাস, শৈলভাম মহাপাত্র এবং রামহরি দাস।

সময় বর্তমান সকাল 9টা। শ্রোতাবন্ধু, আরম্ভ করেছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে শুনন্তু এক দুচিকিলি এই কথাচিত্ররু, দ্বৈত কণ্ঠরে এসপি বালসুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকর আনন্দ বক্সীঙ্ক গীত রচনাকু।

পরবর্তী গীতটি লতা মঙ্গেশকর এবং অমিত কুমারঙ্ক যুগলকণ্ঠরে, কথাচিত্রা লভ স্টোরি। আনন্দ বক্সীঙ্କ ଗୀତ ରଚନାକୁ ସଙ୍ଗୀତରେ ସଜାଇଛନ୍ତି ରାହୁଲ ଦେବ ବର୍ମନ।

শুভকামনার শুনি আপনমানকে স্বাগত জনাওছু আমার আইজর কার্যক্রম শক্তি রূপাকে। আইজর উপস্থাপনানে মুই আছি আপনমানকর বহেন অনুরাধা মিশ্র। জুহার।

নুয়া ধানকে নুয়া মন বনে মনে থাউন আপন নুয়াখাইর বড়খা তিয়ার সবকে মোর নুয়াখাই জুহার ভয়ন মনে দেখু দেখু নুয়াখাই আইগলা নুয়াখাইর লাগি আপন মানে তিয়ার তো হইথিবে ভয়ন মনে আমার ওড়িশা পর্বপর্বাণী পরম্পরা আর সংস্কৃতির গোটে মিলনস্থলীয় ইনে বার মাসনে তের পর্ব পালন হেসি প্রত্যেক পর্বর গোটে গোটে মহত্ব আছে হেনে পরম্পরা আর সামাজিক সন্দেশ বি রয়েছে যেমন কি আমার নুয়াখাই আমার ওড়িশার পশ্চিমাঞ্চলর

ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା, ସମୟ ଅପରାହ୍ନ 5:00। ଆମର ଅଗଣିତ ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନଙ୍କୁ ଆନ୍ତରିକ ଶୁଭେଚ୍ଛା ଓ ଅଭିବାଦନ ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ତୃତୀୟ ଅଧିବେଶନ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର ହେଉଛି ମିଡ଼ିୟମ ୱେଭ୍‌ରେ 248 মিটার তথা 1206 কিলোহার্টজ যোগে এবং FM-রে 106.3 মেগাহার্টজ যোগে। অধিবেশন আরম্ভরে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথম গীতটি অভিজিৎ ও অলকা ইয়াগ্নিক কণ্ঠে। গীত রচনা করেছেন সমীর, স্বর সংযোজনা নদীম শ্রবণ, কথাচিত্র ধড়কন।